0: তোর দুঃখে কাইলে টাউকে দেখিনি, কাইলে পেট দেখিনি, কে দুঃখে আও দুঃখে আও। জানি এই বেলা পখালা লাগের হইরান হইনে, কাজ জানি হলা কি করনে কি না করনে, কাইলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে থাকে।
1: বুয়া চিন্ত না করুস, ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম। এই বিশি সরকো সেরা চোখ দেখি কার কার জানে বাতো সানি তিনি জাম বরু।
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো বুয়া।
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা।
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ। সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: কে তপাই ভরপর্দো আয়ুর্বেদ সেবাকো খোঁজিমা হুনুহুন্ছ? এদি হুনুহুন্ছ ভনে চিতবনকো নমুনা আয়ুর্বেদ ঔষধালয়ে তপাইহরুকেই সেবামা সমর্পিত ছ। यहाँ उच्च स्तरीय आयुर्वेदिक औषधिहरू उपलब्ध हुनुका साथै अन्य प्रविधिबाट ठीक नभएका नयाँ तथा पुराना रोगहरू बाघ, दम, ग्यास्ट्रिक, अल्सर, क्यान्सर, धातु, पिनास, जन्डिस, पाल्स, पत्थरी, फिस्टुला, प्यारालाइसिस, मधुमेह, जाग्रक्सी छुटाउने औषधि, मोटोपन घटाउने बढाउने, ब्लड प्रेसर, यौन रोग, छातीको दाग आदिको सफल उपचार गरिन्छ। दैनिक दक्ष तथा अनुभवी विशेष ज्ञहरूबाट स्वास्थ्य परीक्षण गरिन्छ। थप जानकारीका लागि सम्पर्क मोबाइल नम्बर 9845139647 र 9811906010। नमुना आयुर्वेद औषधालय राप्ती नगरपालिका 5 भण्डारा स्कुल रोड चितवन र भरतपुर महानगरपालिका 12 मालपोत कस्तुरी टोल चितवन।
4: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারী 91.4 মেগাহার্জ।